অজড়াই জলাপথ অসমরিয়াশা মন খোঁজে নিতিদিন নূয় এক ভাষা ঝরি যায় লুহ এঠে শিশির বিন্দু পরে হসি উঠে জীবন পুঁড়ি সব দুঃখ পাশে সময়ের স্রোতে ভাসে মাটির মহক প্রতিটি মুহূর্ত এটি লাগে তো কৌতুক নই গলে সঞ্জ আকাশর কোলে জলে পুঁড়ি আশার দ্বীপ অন্ধারর স্থলে হারিবাটা শেষ নুহে নুহে সে ঠিকণা সংঘর্ষ হি শিখায়ে এ জীবনর কাহণী নূয় এক পলকরে ভরি দিয়ে মন সবু স্বপ্ন হুয়ে সত্য যদি সাথে থাকে প্রাণ। নমস্কার শ্রোতা বন্ধু, আজির বনমল্লিকা কার্যক্রমক আপনার অনেক অনেক স্বাগত করুছি। আজির কার্যক্রমে আপনার সাথে অছি মু স্মিতারাণী জেনা। নমস্কার।

0: তারপরে পরে মু তাঙ্কে গলা পরে, তারপরে মু নিজে ধীরে ধীরে যেতে শিখিয়ে দিয়েছিলে কোনসি মানে থাট রাগ এই বিষয়ে, মানে যেতকি থিলা হরকত মুরকি এটা মানে সব সরগম ফরগম সব প্রাকটিস নিজে করতেলি ম্যাডাম। আউ বেড়ে বেড়ে ইউটিউব মধ্যে দেখে ম্যাডাম, আউ বড় বড় যে শাস্ত্রীয় সঙ্গীত কারবান রহন্তে তাঙ্কঠু অনেক জিনিস দেখে দেখে শিখে ম্যাডাম।
1: আপন স্টেজ রে যেতেবেলে গীত গাইলে সেতেবেলে আপনকু কোন ফিল হইতিলা?
0: ওতে টিকে ভয় ফিল হইতিলা, আউ মু গোটে থর অডিশন দেইছিলে ম্যাডাম, আউ নবরঙ্গপুর টাউন রে মিশন ছাত্র গোটে থর অডিশন দেইছিলে, বহুত আগে সেটা ফার্স্ট অডিশন থিলা, যেটা কি অক্ষয় মহান্তি স্মৃতি ইয়ে যেটা চালিছিলা রবীন্দ্র মণ্ডপ রে সিলেক্ট পাই, সেতেবেলে গোটে গীত গাইছিলি ম্যাডাম। সেই গীত গাইলা বেলে টিকে আগের লোহ মধ্যে ঝরে আসলে, আউ বহুত মানে দুঃখ ফিল হইতিলা যে মু গাউলি পিলা গোটে সে পর্যন্ত পৌঁছবি কি নাই বলে। গীত গাউথিলে অবশ্য ফিল হউতিলা, ওড়িয়া গীত গাউথিলি ম্যাডাম, বহুত কিছু কষ্ট মধ্যে হয়েছিল আর ভয় মধ্যে লাগিছিল, কিন্তু লাস্টে আখিরে যেতে লুহ বাহার স্টার্ট বা উপরে ছিল তারপরে মাউথ দিয়ে বাহারি পড়ি ম্যাডাম রুম রু।
1: আচ্ছা, তাহলে সে গীতটি আমাকে টিকে আজ গাইকে শুনাইবে?

রসিয়ার সাই না দে তোর পিরতি মনে, রসিয়ার সাই না দে তোর পিরতি আনে তোর গাগর চুনি।

0: ইয়া বাতাই বাই ককার পদাম বুড়া বুড়ি ভারে তাকে জহরা তো নিঞ্জু না তোলা হাটা কথা হল তাকে হরে জানে বাণজা মানুষে জহরা বাণজা
1: জহরা সাম মামা না ভাকড়ি জিকেলা ইয়া বা সই বাই তাই তাঙ্গি মামা মহনাতি ভারতে জহরা আপে
0: আতে বাণজা নিঞ্জু মার হাটা কথা ন এন তাকে মার তো পুঞ্জা নাই মার তো চাষিবাসী লোক কামাকে আশার তোমার নিডা বাত কাতে নাই হারকা মা কুই লোক ইচ্ছারে কুই নর ইচ্ছারে আমি ইসকে মারো সিনিকি ন কামালোড়া কে হি চাষবাস কে হি নিডা বাত কাতে নি লোক আজকাল সা ধীরে ধীরে সরকার সুবিধা হিতে পরে মার মাঞ্জার চাকে শিক্ষা বেটা হি নাই পাঠ সাঠা জাপেন কাতা র বিকাশ তে কাতা মার পুঞ্জি নাই মাত্র তলিপুর বেটে নকেটে মার হরু মারে আপে সবা বেড়া আপে গুডিয়া বেড়া আপে বারে তাণ কামালোড়া কে হান মার নিডা বাত কা চিঞ্জি নাই তো নিজুইলা হ্যাঁ চাষবাস উপরে মার তো পুঞ্জা নাই নকেশকে মার জনা উহিম চাই জনা উহি চাই ওড়ে নে এসকে মার জনা উহি নাই কিন্তু তলি র প্রকার মার মা দেশি পদ্ধতি ওড়ে দেশি বিহন এসকে মার উহি চাই।

0: आले रेडिओ सुन बसरते भाई बहिणी मुनके मी कमला ज्वार कर देलेनी।
1: तू कमला हो कि कैसे बिमला मिसा हो?
0: आले ज्वार लगो मामा।
1: नहीं ज्वार मखे न कर भाई बहिणी मुनके मी फुर तुम ज्वार कर देलनी। ये दे कमला खाइले फिनी आंखी फुनी बोल रही छी बिनी। हम्म हम्म আমার ফিলারে বার দেই সে কমলার চোপা খেয়ে দাঁড়ি করি আঁকি ভিতরে এনতে চিপটকি দেবার
0: ওই কাই মামা আমি মিশা সেন্তি করতে রেলু
1: কেন তার পানি ভরতে রিছি যে
0: ওই
1: এলে সে রকম আঁকি ফুটি গলে খাই করব। হুম
0: হুম সত কথা কা সেটা পানি গলে বল কাই মামা।
1: নাই বল যে কোনটালে মিশা আঁকি ভিতরে ন মারবার সে বল সার ডাক্তার কইছি সেটা।
0: হুম
1: কোন পিলাটো কি মন মিশা আঁকি ভিতরে গেবি দেবাই কে আঁকি ভিতরে মার দিছি এটা ন করবার আঁকি বলে এটা গোটে মূল্যবান রতন বল ভাই।
0: হ্যাঁ হয় সত সত
1: এলে এবে খাত লোক আছো তো এ চকিউ দান করা বললাইনি এ চকিউ দান বললে এবে উজিবি তাছি বল
0: হয় হয়
1: মুই আকা লেখি দেবি মুই মরলা পছে মোর আঁকি কে কাকাইলে গোটে দান কর দিয়া বলি করি
0: সেন্তি হেসি কি মামা
1: এলানি সেটা মরবার চব্বিশ ঘন্টা ভিতরে কি অড়চালিশ ঘন্টা ভিতরে তার আঁকি বেট ভাই আর গোট লোকে লাগাইলে আর গোট লোক দেখি পারছি
0: ডিসি
1: আরে এটা যে বল আছে এবে কা লিখি দেবার আছে মোর আঁকি বল আছে উই মরি গালি বললে মোর আঁকি কে ফালনা লোককে কা খেলে ওটা দিয়ে দিয়া বলি লিখি দিলে সে মনে আমার আঁকি কে বার করি করি আর গোট লোককে দেখবাকে দুনিয়া দেখবাকে সুবিধা করবে।
0: আলে আলে বড় পুণ্য কাম আকা মামা সেটা
1: পুণ্য কাম আকা ফোন আইলা নি টি কে দিয়ান ভাই নলে ভাই বইনি মন ফোন মন ধার দিও
0: নাই নাই ধার দাও মামা।
1: হুম
2: হ্যালো দিদি নমস্কার।
0: হ্যাঁ কে কৈলাসনি বাবু কন্তির ন কৈলাসনি
2: জীবন কলিনি কলাহান্ডি জেলার।
0: আলে জীবন বাবু কেনতি নি কা চাসকি
2: বহুত ভাল আছে আপন ভাল আছেন্তি?
0: হ্যাঁ আমি পুরা নিকো আছো এ বর্ষা তো মারলা নি সব আর কাই করবু
2: নাই আজি পুরা জবরদস্তি বর্ষা হেউছে গত কালি খারো
0: হই হই সব বাড়ে তো মারলা নি আর
2: বর্ষা হেউছে। হুম হুম
1: এলে জন ফানি মারলানি তোমার কোন গাঁও ভিতরে বেশ সত্যি সে আছাস তোমার কলাহান্ডি জেলা ভিতরে আছাস কি তোমার সে পাঠপড়া ভিতরে আছাস? সিটি মিশা ফানি মারলা নাকি এলে বাবু এজন কাইছে আমার কার্যক্রমের কথা তো পচে ডাক্তার বিদ্যা পাঠ পড়লাস নি বললি আমার লোক বাকমনকে এ পানি জন অপরা বল মারলানি এ ভিতরে গাগড়কে কেনতার যতন করবার তোমার হিসাবে?
2: আজ্ঞা সবুলে মানে দেখন্তু অন্য ঋতু মানক অপেক্ষা দর্শন দিনরে অধিক সতর্কতা অবলম্বন করিবা উচিত। চকিয়া গোটে অবহেলা মানে বহুত অসুবিধা সৃষ্টি করে পরবর্তী সময়রে আপনি জানিছন্তি সেইটিপাইঁ আমি কতটি নিয়ম পালন করিবা যেমিতিকি মানে আমি যে চাষণীকে পিউছ দেখন্তু অন্য ঋতু মানক অপেক্ষা আমার ইমিউনিটি পাওয়ার মানে আমার রোগ প্রতিষেধক শক্তি টিকে কম থাকে সেইপাই আমি কেমিতি করিবা আমি আমার পিইবা পানিকে গরম করিকি পিইবা। কিছু লোকঙ্কর গোটে অভ্যাস থাকে যে যেমিতিকি রাত্রিরে যদি সাথে কিছু খাদ্য অন্ধকার রহিযায় তাকে সেমানে ফ্রিজরে রখি দিয়ে তা পরদিন তাকে গরম করিকি খাই বাসি জিনিস যেমিতি ন খাইবা উচিত বাসি জিনিস ন খাইবা ভাল সেইতরি খাওছ পরে মানে আমি যে টয়লেট ব্যবহার করুছে আমি মানে শৌচ পরে খাইবা পূর্বরু সাবুন রে হাত ধোইবা উচিত সফা সুতরা কপড়া সবুলে আমি সফা সে যে সফা কপড়া ব্যবহার করিবা উচিত ସେମିତି କରିବା ଯୋଗୁଁ ସ୍କିନ୍ କି ସିଜି ଚର୍ମ ରୋଗ ଯାହା ଆମର ମାନେ ଡର୍ମାକୋଲୋଜିଷ୍ଟ ମାନେ ଚର୍ମ ରୋଗ ବିଶେଷଜ୍ଞ ମାନେ ମଧ୍ୟ ସବୁବେଳେ କହିଥାନ୍ତି ଯେ ସବୁବେଳେ ସଫା ସୁତରା କପଡା ବ୍ୟବହାର କରିବା ଉଚିତ ସେମିତି କରିବା ଯୋଗୁଁ ଚର୍ମ ରୋଗ ବର୍ଷା ଦିନରେ ଯୋଉ ଆପଣ ଦେଖିଥିବେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫଙ୍ଗାଲ ଇନଫେକ୍ସନ ସବୁ ହୋଇଥାଏ ଏସବୁ ମାନେ ଆମକୁ ହବନି।

0: ক্যাথলক হইলে নিজে এজন কাইছে ছোটু ভার্সি আছে, কর্দি ভার্সি আছে, আর রকম বেদি কাইছে পরিবার মন জনটা মানে মিললানি, সে ভিতরে কিড়া মন মিশারে ভাই, সে কিড়া মন মিশা গাগড় ভিতরে উঠে যাইছি বললাইনি, সেটা কে তার করবার?
1: দেখো মানে আমি যে তাল ছতু খাউছে সেটা তো মু বি খাই, মানে বর্ষা দিনরে মু বি গটে চাষী পরিবার সদস্য, না বাপা চাষ করন্তি তো আম গাঁরে বি সে সব অ্যাভেলেবল হইথে, তো মু বি সেমিতি সত কইবা বলে গলে মু বি কেবে কেবে খাই থাই, এই যে মানে আপনকর তাল ছতু তো আমি রসাই কলাপ পরে তা ভিতরে যা বি সব অণুজীব মানে যা বি সব থাকে সে সব নষ্ট হয়ে যায়, সেমিত কিছু অসুবিধা হুয়ে নি, কিন্তু আহরি মানে অলগা জায়গা মানকর ছতু সব দেখা দেই থাকে, সে সব ছতু ন খাইবা উচিত, যে ছতু মানে জঙ্গলরে সব মানে দেখা দেই থাকে সেমিত ছতু ন খাইবা উচিত।
0: আলে বাবু ধন্যবাদ লাগো তেবে,
2: আলে রইলু নি জুয়ার লাগো।
0: হ্যালো চৈতি জন,
3: জুয়ার লাগো মামা।
0: জুয়ার জুয়ার কে কইলাস নি ও কোন তির নি কইলাস নি?
3: বড়িলাঞ্চল কহুছি বলাঙ্গীর জেলার মামা, কেনতা আছন?
0: মামা মিশা বল আছে, দেবানজি মিশা বল আছে, তোর লগে সে বসলা আছে।
2: আলে জুয়ার লাগো।
3: জুয়ার লাগো মানজি।
2: হ্যাঁ জুয়ার জুয়ার।
3: কেনতা নিমান আছো কি?
2: হ্যাঁ নিমান আছো গায় তোমার ধর্মে।
0: আলে বানজি বল দিলুস যে, শুন শুন শুন, এ দে বানজি বল দিলুস যে, এ বানজির নাও কান কেন পড়া কই দেখতো?
3: নাই বানজি নাটে মনে পড়ো নাই।
0: এন্তি তো করবস তুই, এ বানজি লাজি যাইছি কি নাই? এ দে টকি
2: জানি কি রে গাম মামা পচার লাবে।
0: নাই তুই তোর না কো কি না পড়তুম?
2: মই কমলা কইলি নি কাই?
3: কমলা কমলা কই নাই, মই কমলা নাকি অটোমেটিক খুলি তুই, কমলা নাকি কেবে আসে বলতি যাবে আজি আসি চন, বহুত খুশি লাগিলা।
2: আলে ধন্যবাদ লগো, মই গলা হাটে মিছা আসি রেলি কাই?
3: নাই না গলা হাটে মম আপনক লগে ন থিলি ফোন বলে।
0: তিন দিন লাগছি কেটবাগে।
3: নাই নাই সেটা আদে কোন সেটা পয়সা খরচা হবে নাই, পেট্রোল সরিব নাই, কিছু সরিব নাই, বড়দীপ বড়দীপ নামা ফানি মাত পিটিতে জিমা ছগড় গাড়ি
0: ভরি
3: লাগলে কেমিতি হব, যদি বানজি মনকে ভরি লাগবা তার মামু মন কেমিতি ভর লাগিব, মামু বানজি মনকে দিয়াটা নিহাতি ভাবি লাগিব,
2: দুই লোক মিশি দেলা সারি মুই না পারিনি।
3: বর্ষা পান কেনতা হচ্ছে
0: আপনার?
3: প্রায় কোন কোন লোক মানে প্রায় ধান সে কাণ যেতে লটা লুটি লটা খিচুছে আপনার সেপটে কেতে দূর গলান তলি
0: লুয়ার নিজানি বলবাই তাকে গাছ বাস বাটাকে নিজানি বলবাই সেটা আমার চাল্লা আছে কেত বাটে চাল্লা আছে কেত বাটে সরলানি আর কেত বাটে আর মিশা উচি আছে
3: নাই আমার ইয়াড়ে পশ্চিম ওষা যেটা বলছে আপনার যেটা ঘাস বলছেন আমার লটা বলবে লটা যোগড়া হয়েছে যে টিকে বাছি যাও আর সেটা টিকে বাছমা ধান টিকে খিরখিরা হবা বলবে আর সেটাকে বাছবে আর অন্তা চালছে
0: বল খাতা এইটা
3: কাম বসনো বহুত গুটে খুশির কথা বি যে হালো চেতিজন কার্যক্রম নিয়ে প্রথমে নিজের কথাবার্তা গুড়ি আপনার ভাষা আমি নি কই পারলে বি আমি আপনার ভাষা বুঝি পারছো সেটা গোটে সবুথা গোটে বড় কথা
0: সেটা আমাকে ধন্যবাদ দেবার আছে তোমাকে আমার বাটনি তোমাকে ধন্যবাদ।

0: সারা দিন ভিতরে আমাকে পানি নমিলে খাইবা হয়।
1: হ্যাঁ সেটা না সত্য টাকা জমা মা,
0: পানি মারবার দিনে পানি মারবার আছে সত কি নাই?
1: হ্যাঁ সত টাকা।
0: এলে আমার ইয়ে জন খাইছে আলু চুইটি জন তোকে বল লাগলা নাকি সারদা লাগবা গীত বল লাগলা নি কোনটা বল লাগলা নি কো খাই
1: মগে সব মুসা বল লাগলা।
2: ভেটঘাট মন শুনলাস নাকি নাই?
1: হ্যাঁ ভেটঘাট বিষয় শুনলি নি, সব শুনলি নাটক পাটক সব শুনলি নি,
0: উত্তর মিশার দিতে।

0: বল কাতা, তুই এটা আমার কার্যক্রম কে ফোন করতে রো, তোকে মনকে গালা ভরা গীত মন শুনাই দিতে রো, কাতা আইতে রো, পাচার বা প্রশ্ন মনের উত্তর মিশার দিতে রো, সত কি নাই বানজি? জোয়ার জোয়ার,
1: হ্যাঁ রইলু নি জোয়ার,
2: রইলি মামা,
0: জোয়ার জোয়ার জোয়ার। হ্যালো চৈতি জন,
2: হ্যালো,
0: কে কইলা শুনি বাবু?
2: নমস্কার, চন্দ্রকান্ত বস্তি, গ্রাম গোপপুর, পোস্ট নিশ্চিন্ত কইলি, জেলা কটকরু কহুছি।
0: তুমে দিন কে গীত মন লেখলা আসনি কি কেনতি?
2: মতে তো কবিতা প্রায় লেখা কো বহুত ভালো লাগে, আর সেতি আই সবারে গটে গটে কবিতা আপনকে পড়ি কি শোনাউছি আর।
0: এটা সবু যাক তুমে জন ওড়িয়া ভাষা ভিতরে লেখলা আসনি, কইবার দায় কেন তার কিনিক পুরা স্পিড যাইছে আছে।
2: এটা ওড়িয়া ভাষার আমার কটক ভাষার লেখা হইছে।
0: এটা কেবর নি আরম্ভ করলাস তুমি লেখবাটা?
2: আজ্ঞা,
0: কেবর নি লেখবাটা আরম্ভ করলাস বললি?
2: কবিতা লেখা লেখি, কবিতা লেখা লেখি মো করছি 2006 মাসের। ও
0: কে শিখাইলা তোমকে? না
2: সমস্যার লেখা লেখি পেপার পেপার পড়ুছে আগে, তাহলে সব কবিতা বাহারে গপ সব বাহারে, আর সব লেখা লেখক কবি মানে পঠানি, আর সেইটা পড়ি ইনস্পায়ার হয়ে তারপরে লেখা লেখি আরম্ভ করলি, আর লেখি চালিলি আউ।
0: না এটি একা লিখতে রু, আমি তো শুনবাকে আছো, আমার ভাই বোন মনে শুনবাই।
2: এনি সমস্ত সম্বন্ধে মানুষ আউ আপনাদের সব শুনাই দি আউ।
0: আমি শুনবাকে রেডি আছো।
2: মানে অলগা সব বিরহ কবিতা লেখিয়া টিকে কষ্ট হয়ে যায়, আর ভক্তি কবিতা যে ঠাকুর উপরে সেটা টিকে মু লেখি পারে না এতে।
0: এ কাইছে পান্ডকা পান্ডকি গীত লেখলে নয় কি চড়াই গীত, চড়াই মনর গীত
2: গোটে গীত আপন মতে শুনাই দেবে আপনক পছন্দ রও।
0: আলে গীত শুনাই দেবো, এটা আমার বুধবার দিনে শুনাই দেবো। হ্যাঁ
2: আজ্ঞা,
0: তুমি ফোন করলাস নিমান লাগলা, আমার কার্যক্রম কেনতার লাগলা নি সেটা কিনিক পুরা কই দিয়া।
2: আর নিশ্চিত কার্যক্রম তো বহুত ভালো লাগুছি, আর আপনার উপস্থাপনা আর শৈলী আর বাকি সব ভালো লাগুছি।
0: আর ধন্যবাদ লাগো এমনি আমার কার্যক্রম কে শুনতে রু, আর আমাকে ফোন মন মিশা করতে রু।
1: নমস্কার,
0: জোয়ার জোয়ার জোয়ার।
1: হ্যালো চৈতি জান,
3: জোয়ার জোয়ার
1: জোয়ার, কে কইলাস নি?
0: রাগু গোটে সমান ডাবি করবি তো চেপাই এলু আছুস তুই?
3: হয় মামা, জোয়ার জোয়ার
0: জোয়ার জোয়ার, তোকে গোটে রাগু চেপাই করে বসলু আছুস কি গরম লগে?
3: হয় মামা।
0: ব্যবহার বাট কেন তার চাল আছে?
3: কাম দাম নাই মামা।
0: কোন বাট নাই?
3: কোন বাট নাই?
0: হলে সিনেমা দেখবা উঠি যো,
3: সিনেমা
0: উঠে দেখি দিও কাই সে বেল মিশা উঠি যাইছি। ইয়ে মাত্র 2 লক্ষর কাছে ডাবু টিকিট কিনবা কে ডাবু আছে তো তোকে?
3: আছে মামা, আছে আছে
0: আছে তো আমার বান্ধি ন যায় ফিনি
3: ন যায় সাপা
1: নাই মুই ন যায় তো এই পানি কে আরি সি সিনেমা হলে না যাইতা।
3: শুনলা কি আপা যে মোদি লোক নাটক করলা গড় কালি?
1: ওই কালি বজাই রেলু শুনলাস কি?
0: ধন্যবাদ
1: বজাই বলি সেটা কিনে বজাই।

0: টাকা খাইবার বাকি আছে?
1: ওই ওই ওই ভাল আছো পাপা? মোর বাবু মন মিশা ভাল আছো? মুই মিশা ভাল আছি, মোর পরিবার মিশা সবু ভাল আছো?
0: আলে আলে
1: আলি আরে আমার রেডিও প্রোগ্রাম করতে বা মোর
2: মোকে পাচারুস নাই, মুই তো বসলি আছি একা।
1: আলে ঘর যাই মামা, জোয়ার লাগো
2: নাই? মুই সেটা সে দেখলি দি, মোকে পাচারবার লোক নাই। বানজি মনে আছো তো বললে আমার কাছে বানজা মন তোর জবর পিঠি আছে।
0: নাই নাই সেটা নাই, পিলা মন দুইটা আইলাই কি নাই তাঁকর ঘরে মামা, জানুস কি নাই? আলে
1: জবর দিন রইলু, 15 দিন পারা এবে ঘরে আইলু। বাবু মন মিশা ভাল আছো? মা মিশা ভাল আছে?
0: আজিকালি বর্ষা দিন তখন জাগ্রত আরি।
2: মন ভিতরে বললে তুই শ্রদ্ধা হবা লোক কি নাই? মন যার শ্রদ্ধা রয়েছে ফুনি মাপুর গোটেক বলে দুইটা দিছি।
1: আমার গোটেক
2: বড়িয়া
1: সুন্দর ভাবে লেখি রইলা আমার রাজু প্রধানী ভাই, বড়িয়া লাগি রইলা সেটা। আরে এমতি এমতি নয়া নাট মন মিশা ভাল লাগছে একা। আগর সে পুরনা কালের নাটমন বন্ধ করে দিয়ে নয় নয় নাটমন টিকিট নাটমন করে লাগা শিখাইলে ভাল লাগছি। বড়িয়া লাগলাম কালিতা,
0: যাও ধন্যবাদ লাগো।
1: বড়িয়া লাগলা কালিতা যে আরি এমতি ঘটল আরি মেডিকেল সূচনা কায় কায় সূচনা মন পায়ার ঘটল লেখলে ভাল লাগছি।
2: নাই সেটা আমি এমসা কইলু আছো ফোন মন আইসা একা ভাই বোন মন মন দুঃখ ন করা, আইবা আটকে ফোন কর দিয়া তোমার ফোন মন মিশা উঠাইবু। বেল সারি গালা গালু নি ভাই বোন মন, জোয়ার জোয়ার
0: জোয়ার জোয়ার।

প্রচার করল কার্যক্রম স্বচ্ছ আম ভারত। কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর যোগে, এফএম্রে 103.6 মেগাহর যোগে এবং মোবাইল ফোনর নিউজ অন এয়ার আপ মাধ্যমে। আজির রাগ সঙ্গীত কার্যক্রমে শুণন্তু পণ্ডিত শিব কুমার শর্মাঙ্ক সন্তুর বাদন, শিল্পী পরিবেশন করছেন রাগ মিশ্র শিবরঞ্জনী।

Dangerous Isk. এই চলচ্চিত্রেরও শিল্পী অনেলে রাহাত ফতে আলি খাঁ এবং শ্রেয়া ঘোষাল।

পরবর্তী গীতটি শুনন্ত, আদিতি সিং শর্মা এবং দর্শন রাওয়ালক কণ্ঠের কথাচিত্র তেরা সুরুর।